0: আশা অন্তি রঙ্গম কি আলং নাম পেতে কুটবার লাগি হই আম দেখো লাগি
1: ইনতে কমরু বেশ লাগি দিদি আলং বহুত মিনিংফুল আউখো হ্যাঁ
0: লাই পে মুগামতে অটো মই আলং অন্ডরে পে উ আলং তে আলং সিমে বিবিয়ানা ডুং ডুং র সাঙ্গডম কি র পসিন কারে সিমে ডুং কি টোলি তে নীলম কুল্লু রোশন পওয়ান সচিন বিপিন
1: রোজা
0: রোজা রো সব সাঙ্গডম কি